0: abroad. So, Assam in a humble way, Pradhan Mantri ji ka appeal ko kriyanit karne ka prayas karega.
1: আমি ওয়েলকাম করেছি এবং আমি উনার টুইট দেখার পরে মানে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক, স্বচ্ছ ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের তিনি প্রবর্তক।
2: The Prime Minister has reduced the number of vehicles in his cavalcade. The central government officials and ministers are also taking the required austerity measures. The question is that Rahul Gandhi and the Congress party, why are they silent and why have they not followed action in places where there is Congress government? This further proves the point that the Congress party believes in politics, not national interest. This is why, whether it is Himachal Pradesh, where the Congress party increased the prices of the petrol and diesel in the past, or whether it is the Karnataka and Telangana Congress government, all of them are looking at politicking, not nation's interest. This is why Rahul Gandhi, in the mind of the people of the country, is considered not as a pro-India politician, but an opportunist anti-India politician.
3: All right, and the government now saying that don't call it austerity measures. Well, with that, we'll sip into a short break. Coming up on the other side, how Vijay has removed his astrologer, who was appointed as an OSD just yesterday. Stay tuned.